শ্রোতাও, দিগ্গজ অভিনেতা রাজকুমার আপনি 4 দশক লম্বে করিয়ার মে লগভগ 70 হিন্দি ফিল্মো মে কাম কিয়া। উনকি দমদার আওয়াজ, বেহতরিন সংবাদ আদায়গি ওর জানি কহনে কে অন্দাজ কে লিয়ে উনহেঁ হমেশা ইয়াদ কিয়া যায়েগা। উনকি আগর বেহতরিন ফিল্মো কি বাত করেন, ওয়াক্ত, পাকিজা, তিরঙ্গা, সৌদাগর, হিরো, হীর রাঞ্ঝা, মদ্র ইন্ডিয়া, নীলকমল, হমরাজ, লাল পত্থর, দিল এক মন্দির আর উঁচে লোক। রাজকুমার এক অভিনেতা কে রূপ মে হমেশা ইয়াদ কিয়ে যায়েঙ্গে। আইয়ে সুনতে হ্যায় ইয়ে গীত।